হায় হায় হায় হায় দের আউরি দুনকে হবদা সিবিআই কেনা ছি রাস বৈ হবিয়া রগল আই দা হবিয়া রগল মানিং শোকে রগল ছি বিলকুল মানিং শোকে জটির কাম রস মজদা সে কেলে গেলে রস শা লাগা ছি নন ছি বিয়া রগল আ হাওর তো ওয়াই কেনা দাতে ছি জি আখির বালাড় ছি দাতে ছি জি আখির বালাড় ছি মাতা গড়াই পগড়ে মওয়া ছি জমা

0: আচ্ছা জি, নেক্সট মেসেজ করে দেয় বেশি তারিখ স্যার। আইজ হোন দি কানা আছে মিজো, রানে ডেরে মা খাওয়াই আয়সা মেসেজ করে ডেরা মানে না, থ্যাংক ইউ। সদব ভাব এখানে আছে লালা তরফ না মোটা 4000 রুপাই, আর ভাইকেনা চে লালা 4000 রুপাই রুকড়ি দি, আর নানা জিজি কেমনে 300 রুপাই রুকড়ি দি, আর টোটাল ইদি ওরতে মেলা শিবি 270,500। ও মাশাল্লাহ, দা হোদে গোরা টোলো রিকার্ড মাত কড়াই। বাস গোরা ইবা তন হাজার তে মেলা শিবি তো ডেরা মানে না, থ্যাংক ইউ কল মেসেজ কো বলে ডেরা মানানা প্রোগ্রাম সে মেসেজ ওকে ইয়োজহান মানানা বাস গোরা দাসম বলে ওস শেষ দবা চো ওয়াই না লাগবে সাইদা কেসে জি কাল বনে বলসো কো দেখিম জেনা দে। আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আখতার দে মোবারক শা, ঈদ দে মোবারক শা, আপকো চটাই দে মোবারক শা, আর তো দে মোবারক শা।
0: খের মোবারক, খের মোবারক ডেরা মানানা দা হো গোরা তো তা হ্যাঁ আখতার মোবারক শা, ও পখপলা বানে আখতার নামাজ খরো গায়াম। ওহো মাশাল্লাহ, বিয়াহ গোরা পয়দায়েশ ইনি বার্থডে দে হাম মুবারক শা।
1: বিয়াহ
0: গোরা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বিলকুল ঠিকঠাক আছে, ডেরা বখতাওয়ার রে বনে মাশাল্লাহ আল্লাহ তালা পয়দা করে। জি
1: ও চার মাজান বি ও জুমা বি ও ফজা পসো জিদে বান্দে ও
0: জি
1: ও দে জানাক পর ইস্তি রুশি রাতে বলার বুই কে মনো রুখ লুশ।
0: মাশাল্লাহ, বিলকুল সহি খবর আদো। বাস আল্লাহ তলা দে গোরা বখতাবার কা দা আখতার ওরজে হাম বখতাবরি বি তো সে আখতার আখতার পরস পয়দা শিবি বখতাবরে ওরজে পো মতলব বদে ওরজে বানে পয়দা শিবি নো। বাস আল্লাহ তলা দে নূর মজিদ হাম বখতাবার কে শা।
1: আমিন আমিন আমিন। তসরাঙ্গে
0: জি আলহামদুলিল্লাহ, সে বিলকুল ঠিকঠাক খবর বান্দে সে
1: সদা পছানে রে কো তকলি তো গাড়ি কি তে কা পো মোটরসাইকেল বাদে
0: জপ জোস কে সাও
1: আমরা জোস কে সাও আমরা সাপাত।

0: গরু বোন এক্স কালার চিমি সরাই সুক্তা আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম গোলাপ গোলা।
0: ওয়াই মির্জা খান আগাস তড়াই মাসি। ঠিকঠাক নন মে ডেরি উত কড়াই ঈদ মুবারক কি মে হাগুরা দেলা জলে দোলা কাচি দে রসে দলে দো না না স্পেশাল মে গুল সাইদ খান আগা কালার কড়ো গতা মে ভিলু চি ওয়ের বসে মো মুবারক কি বো বেতাও কে স্পেশাল। আচ্ছা সহি সহি চরঙ্গি চাল সহি হে
1: হ্যাঁ পদি কে কে তবে লেগে করি তো কছু জরি চালাই দিরসি
0: টেলিফোন
1: খুশোলা
0: ঠোল খালাক দুমরা মসরুফ দি বিজি দি
1: কানা
0: পাথাই না লাগে মন্ডে তরড়ি দি কানা টেনশন পরিশানাই বোনবে দুমরা বন্ডে তরড়ে বোনবে কসা জি জি কাল পুনউ খসাদ বেনও কি না বোগস বেনও দা কিসে পকে নবে আফসোস দা কেউ ছা ওয়াক্ত তের সাল বিয়া রতলা লাইনে সেই আই খাই সহি আনি কা নুর সো কাল বু শামিলা ওয়ান ছ হিজমাত ও কো অর্ডার ব্রো তা কা ও শোলা ও সেই দাই তো সালম চে দা কানা দা খু মিষ্ট পো লাকুনো দা শা পো লাকুনো বাদাল লা
1: এ গদে লাস ইউলাস বাজে ওয়ালা বো ছ আখতার ওয়ালা শো দো কানা
0: হ্যাঁ
1: গদা গাতু সেও
0: খুশোলা